কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে।

হাজি ডক্টর আফজাল মালিক, নিপি সাহানি, সুনিতা সাহানি। গাঁও নালোই, তহসিল শিবানী মন্ডি, জেলা হিসার সে বসন করেন বালে সঞ্জন জাংড়া, রাজবালা, কার্তিক আর বেদাংশ। সিদ্ধার্থনগর দরিয়াপুর ভাবলি সে পসন্দ করেন বালে গজানন ইয়েলে, নবদীপ ইয়েলে, বিশ্বদীপ আর অশোক ইয়েলে। খোখরাওয়ালি সে পসন্দ করেন বালে বিনোদ বারাসা, বিশাল বারাসা, বিকাশ রোশনি আর শগুন বারাসা। বোরখেড়া পিত্রামল জেলা উজ্জৈন মধ্যপ্রদেশ সে পসন্দ করেন বালে হ্যাঁ বিনোদ মুনত, নেহা জৈন, দীপক, ময়ঙ্ক, চেতনা নাহটা আর দীক্ষা কুশ মুনত। এসি গীত কো পসন্দ করেন বালে হ্যাঁ রাওয়াল কর্নাল সে জ্ঞানভূষণ শর্মা, সোমনাথ কালিয়া। বান্ডিওয়ালা ফাজিলকা পঞ্জাব সে ওম বগড়িয়া, ক্রিয়াস বগড়িয়া, যোগেশ বগড়িয়া, রজত আর বেবি গরিমা বগড়িয়া। তেলঙ্গানা নিজামাবাদ সে পসন্দ করেন বালে শেখ আল্লাহ বখ্শ, বেগম রাবিয়া শেখ, শেখ রহিম মুন্না, দানিশ আসিফ শেখ। ট্যাগোর গার্ডেন নয় দিল্লি সে পসন্দ করেন বালে হ্যাঁ রবীন্দ্র সিং ছাবড়া, ইন্দ্রজিৎ কৌর ছাবড়া আর সবিটি ছাবড়া। ডাবকি রোড আকোলা সে সুশীলা দেবী, মন্দুরকর সদানন্দ মন্দুরকর, কুমার গৌরব মন্দুরকর। লিজিয়ে আপ সভি কি পসন্দ পর ইয়ে নগমা।